0: ঢোলি, গোলবাচন কি মারি
1: শাড়ি,
0: গোলবাচন কা কতরা
1: কতরা,
0: গোলবাচন কি ভাষা
1: ঝাঁসা।